কোকো কোলা এখানে বাপ পিটার গাইতালে কাতার কাতার আনছি কারে তুমি একতা আকাশবাণী পুঞ্জি কেন্দ্রাচা মাধয় সেবিত এখানে মুখাবেলা কাতার আলফ্রেড রোজ আনি রিটা রোজ।